0: ইনে পানি কাম্মা শক্ত ভয় পরা সরিষে ভন্ডে ভয়ে তাই পানি ইহে না থাকে আইলে কুকর্ম গর্দা মলাই হুনে জানছ শর্মা লাগেছু মজুর লাই পশু শরীর পনিও বনাই
1: পুরুষ মাতার পনি হুন্ছ কি পাগল শরীর আশাই গুণ ভাই কাম নারী হরুলে রোপুন হরে কে গরী